নমস্কার শ্রোতা বন্ধু, আপন মানুষ অনেক অনেক শুভেচ্ছা জনাই আরম্ভ করছু নমস্কার কেন্দুঝর কার্যক্রম। উপস্থাপনায় মু প্রশান্ত কুমার পলেই।

0: economy and the de-risking of the world is as impactful, as far-reaching as possible.
1: The Enforcement Directorate has registered a case against Gamescraft Technologies Limited and its associated entities over allegations of cheating and fraud related to online real money gaming platforms. The case is based on multiple FIRs filed against the company and its founders in connection with allegations of cheating and fraud. ED said there are multiple FIRs registered against the company related to suicide committed by the victims. Minister of State for External Affairs Keerthivardhan Singh has said India's approach to migration is guided by the core operational principles of protection of migrants, comprehensive governance across the migration life cycle, and strong international cooperation. And with that, we end this news bulletin.
2: Agaswani Kotak.
3: আচ্ছা দাসবাবু আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল রাইট তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে
4: আরে এইটা একদম সিম্পল এবং সেইতি পাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি এবং আজি মধ্য চেটিনাট সিমেন্ট উপরে
5: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে চেটিনাট সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাট সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস
6: হ্যালো
7: রাজেশ বাবু মু পুলিশ থানা রু কহুচি आपण डिजिटल अरेस्ट रे अछंती अन्य कोठरी को जानतु एकुटिया आपणको पार्सल रे ड्रग्स मिली छी लंबा फसिबे
6: 10 लाख दियंतु बंची जिबे
8: सर एते कोठो
7: गोटे लिंक पठै छी एबे प्रोसेसिंग पई 2 लाख पठांतु बाकी परे
8: सर 2 लाख
9: कोन हला बापा
8: जियो से माने कहउछंती मो पार्सल भितरु ड्रग्स मिली छी
7: अरे
8: काटी देला
9: पैनिक हुवानी बापा डिजिटल अरेस्ट भले किछि नाही एसबु फ्रॉड
8: फ्रॉड
9: पुलिस बैंक आरबीआई इत्यादि नामरे आसुतिबा साइबर अपराधीक फोन किंबा वीडियो कॉल प्रति सावधान रहंतु तांकु कोनोसी टंका पठांतु नाही आउ तुरंत पुलिस को रिपोर्ट करंतु जदी बुद्धिमता न देखैबे
8: त टंका हरैबे
10: आरबीआई कहे
11: सचेतन होवंतु सतर्क रहंतु
3: আচ্ছা দাসবাবু আপনার ঘরটা 1970 রে তৈরি রাইট তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে
4: আরে এইটা একদম সিম্পল এবং সেইতি পাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি এবং আজি মধ্য চেটিনাট সিমেন্ট উপরে
5: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে চেটিনাট সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাট সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস
3: আচ্ছা দাসবাবু আপনার ঘরটা 1970 রে তৈরি রাইট তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে
4: আরে এইটা একদম সিম্পল এবং সেইতি পাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি এবং আজি মধ্য চেটিনাট সিমেন্ট উপরে
5: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে চেটিনাট সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাট সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস
2: প্রচার করছু একতারা ভজন পরিবেশন করিছন্তি রবিনারায়ণ দাস

নমস্কার ভৌণী, আজির বসুন্ধরা কার্যক্রমকু আপনার অনেক অনেক স্বাগত। আজির উপস্থাপনায় মু সবিতা পটনায়ক।

শ্রোতা বন্ধু, আপন কার্যক্রম শুণুলে বিবিধ ভারতী রাষ্ট্রীয় সেবার আকাশবাণী কেন্দুঝর কার্যক্রম প্রচারিত হচ্ছে এফএম ব্যান্ড 100.1 মেগাহর্জ যোগে। নিউজ অন এয়ার লাইভ স্ট্রিমিং আপ্রে মধ্যে আমার এই কার্যক্রম একসঙ্গে উপলব্ধ। সময় বর্তমান অপরাহ্ন 5টা। আরম্ভ করুছু আজির ইন্দ্রধনু। ওড়িয়া এবং হিন্দি চলচ্চিত্রের গীত সহিত লঘু সঙ্গীতর এই কার্যক্রম ইন্দ্রধনুরে প্রথমে শুনন্তু। আম ভিতরে কিছি অছি ওড়িয়া কথাচিত্রর গীত গাইছন্তি সান, গীত রচনা করিছন্তি দেবীদত্ত মহন্তি, সঙ্গীত দিছন্তি বিকাশ দাস।

শ্রোতা বন্ধু, আপনারা টিউন করেছেন 100.1 FM আকাশবাণী কেন্দুঝর, ও বর্তমান শুনছেন ইন্দ্রধনু কার্যক্রম। ওড়িয়া এবং হিন্দি চলচ্চিত্র সহ লঘু সঙ্গীতর এই কার্যক্রমরে এবে শুনন্তু তুমবিন হিন্দি চলচ্চিত্রর গীত গাইছেন যুগলকণ্ঠী অরিজিৎ সিং এবং তুলসী কুমার।

0: প্রযোজনা অনিতা তির্কি, সম্পাদনা এবং উপস্থাপনা শালিগ্রাম পাত্র।
1: শ্রোতা বন্ধু, আপনার গাঁর সুখ দুঃখ, ভাল মন্দ, সুবিধা অসুবিধা, চালি চলন, আচার ব্যবহার, পর্বপর্বাণী, সংস্কৃতি পরম্পরা, এসবুর এক ফেটা ফেটি স্বরচিত্র ফেটি দিয়ে প্রত্যেক শুক্রবার ঠিক এই সময়ের। আউ এই ক্রমে আজ স্থান পাইছি কেন্দুঝর পাটনা ব্লক সরাসকেলা পঞ্চায়েত।

আজির এই কার্যক্রমটি প্রযোজনা করে অনিতা তির্কি, সম্পাদনা এবং উপস্থাপনায় থিলি আপনার সতীর্থ মু সালেগ্রাম পাত্র। আজির কার্যক্রম এইটি রাখি আজ রয়েছ শ্রোতা বন্ধু, কিন্তু কথা দৌছু আপনার সহ আমার পুঁ ভেট হব আও এক গাঁরে আসন্দা সপ্তাহ আজির দিনরে, সেতবে যে রয়েছ।

সম্পর্কের সূচনা। আকাশবাণী কেন্দুঝর আদিবাসী সঙ্গীত উপরে আধারিত কার্যক্রম বনসুরভীরে শুনন্তু হো সম্প্রদায়ের গীত পরিবেশন করেছেন গঙ্গারাম মুন্ডা এবং সাথী।

শ্রোতা বন্ধু, আমি সমস্তে তো জানন্তে আকাশবাণী এবে পালন করুছে তার প্রসারণর 90 বর্ষ পূর্তি। এই অবসরে বিভিন্ন স্থানরে আকাশবাণীর এই 90 বর্ষ পূর্তি পালনকে নিয়ে বর্ষব্যাপী বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে।

শ্রোতা বন্ধু, আপন কার্যক্রম শুণুলে বিবিধ ভারতী রাষ্ট্রীয় সেবার আকাশবাণী কেন্দুঝর কার্যক্রম প্রচারিত হচ্ছে এফএম ব্যান্ড 100.1 মেগাহর্জ যোগে। নিউজ অন এয়ার লাইভ স্ট্রিমিং আপ্রে মধ্য আমার এই কার্যক্রম একসঙ্গে প্রচারিত। সময় বর্তমান রাতে 10টা। লোকসঙ্গীত কার্যক্রমে প্রচার করুছু ঘোড়া নাচ গীত, পরিবেশন করেছেন ক্ষীরোদ চন্দ্র দাস এবং সাথী।

শ্রোতা বন্ধু আপন চিরন্তনী কার্যক্রম শুণুটি আপনার প্রিয় আকাশবাণী কেন্দুঝর কেন্দ্রর কার্যক্রমের পরবর্তী গীত গাইছেন শিল্পী রাজকিশোর দাস শিল্পী গাইছেন রঘুনাথ পৃষ্টিঙ্ক রচনা সুর সংযোজনা এবং সঙ্গীত পরিচালনা আরতি মিশ্র যাদুকর নুহে মুগো চিত্রকর সাজি তুলি ধরি তুম ছবি আঙ্কুছি।